0: করে তোমার সঙ্গে থাকতে ভালো লাগে। চলো বেশ।
1: সালামালাইকুম।
2: Bravo 3, come back to the apartment. Property found.
3: 13 over 3, respond off to the apartment. The property has been found.
2: One more for you.
3: 10-4, 1209.
2: Tampa 25 with
3: employee.